নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শোনা যাক বিশ্ব প্রকাশ দিবস উপলক্ষে কিছু কথা। বিশ্ব প্রকাশ দিবস প্রতি বছর 16ই মে অর্থাৎ আজকের দিনে পালিত হয়। এই দিন বিজ্ঞান, সাহিত্য, শিক্ষা ইত্যাদির মহত্বপূর্ণ ভূমিকাকে চেনা এবং আনন্দ খুশি মানানোর জন্য সমর্পিত করা হয়। এই উৎসব বৈজ্ঞানিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার জন্য এবং শান্তি এবং বিকাশের জন্য প্রকাশ আধারিত ক্ষমতাকে উপযোগ করার ওপর কেন্দ্রিত। এই দিবস 1960 সালে ভৌত বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার থিওডর মেমন দ্বারা লেজারের আগে সফল সঞ্চালকের বর্ষপূর্তিতে মনে করা হয়। এই ঐতিহাসিক উপলব্ধি বিজ্ঞান, চিকিৎসা, সঞ্চার এবং সৌরশক্তির ক্ষেত্রে এক ক্রান্তিকারী পরিবর্তন শুরু করে। বিজ্ঞান এবং উদ্যোগের ক্ষেত্রে লেজার এবং প্রকাশ আধারিত প্রভাব অসীমিত।

লেজার পদ্ধতির দ্বারা বিভিন্ন পদ্ধতিতে চোখের চিকিৎসা করা হয়। অপটিক্যাল ফাইবার কেবল প্রকাশের দ্বারা তীব্র গতি সঞ্চারিত করে। সৌরশক্তি যেমন প্রকাশের অন্তর্ভুক্ত সমস্যার সমাধান, সমগ্র বিশ্বে সৌর সংকটের সমস্যার সমাধানের জন্য মহত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দিন সম্পূর্ণ বিশ্বে এবং অন্যান্য সংগঠন দ্বারা বিভিন্ন গতিবিধি এবং উৎসবের আয়োজন করা হয়, যেখানে প্রকাশের সাহিত্য প্রদর্শনী, সার্বজনীন বিজ্ঞান বিষয় জ্ঞান, বিশেষত ছাত্রছাত্রীদের শিক্ষার আলো থাকে।

শুনলেন শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে আধুনিক বাংলা গান। এবারে শুনবেন বিশ্ব ফসল বীমা যোজনা সম্পর্কে কিছু কথা। বিশ্ব ফসল বীমা যোজনা কোনো আলাদা যোজনা নয়, এর থেকে প্রত্যেক দেশের নিজের কৃষি বীমার ব্যবস্থা হয়।

ভারতীয় কৃষকদের প্রাকৃতিক বিপর্যয় থেকে ফসল নষ্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা শুরু করেন। মাননীয় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উদ্দেশ্যে বন্যা, খরা, বৃষ্টি এবং নানা পোকামাকড় থেকে ফসলকে বাঁচানোর জন্য আর্থিক সুরক্ষা দেয়া, কৃষকদের জন্য বিত্তীয় বোঝা কম করবার জন্য প্রিমিয়াম কম দেয়া, ফসল যেমন ধান, মকাই, গম, ছোলা এবং বাগানে করা ফসল, দেশের যোগ্য কৃষক দ্বারা যারা নিজের জমিতে চাষ করে তারা এই যোজনা থেকে লাভ পেতে পারে।

তারা এই যোজনা আবেদন করবার নিয়ম। যোগ্য কৃষকরা নিজের সামনের ব্যাংক, কৃষি সহকারী সমিতি, জনসেবা কেন্দ্র অথবা বীমা কোম্পানির কোনো সদস্যের মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়াও অনলাইন বা রাষ্ট্রীয় ফসল বীমা পোর্টালের ব্যবহার করতে পারেন।

এতক্ষণ শুনলেন শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে বাংলা আধুনিক গান। এই সঙ্গে শেষ করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় ঝুমা।